0: পড়ুন লিখুন আগে বড়ুন বানী বানী চো গোট কে শিখুয়া বানী বানী চো গোট কে শিখুয়া পড়ুন লিখুন ভাতি নাহলে দাদা করতে রহমা সোজে আকো তিতি বানী বানী চো গোট কে শিখুয়া পড়ুন লিখুন ভাতি নাহলে দাদা করতে রহমা সোজে আকো তিতি পাইক মন ধরুন নে দে কুচরা ফুক দে সিটি পাইক মন ধরুন নে দে খুচরা ফুক দে সিটি পড়ুন লিখুন রলে দাদা নি করু আমি আকো তিতি নি করু দাদা আকো তিতি মোচো তিসরা কবিতা চো শীর্ষকায় মোচো বেড়া মোচো বেড়া মোচো বেড়া পানি কাজে গাগে মোচো বেড়া পানি কাজে গাগে পানি বানিচো জীব জনাবর রানে রলা আগে বানি বানিচো জীব জনাবর রানে রলা আগে মোচো বেড়া পানি কাজে গাগে পানি এদা থেবে নাই পন্ডকি রামি গাগে নাই পানি এদা থেবে নাই পন্ডকি রামি গাগে নাই জমায় রুখকে গোন্দুন গোন্দুন হডরি হাটে বিকলে জমায় রুখকে গোন্দুন গোন্দুন হডরি হাটে বিকলে খোটলা আনলে ঘরে দাদা রুপিয়া আনলে ঘরে খোটলা আনলে ঘরে দাদা রুপিয়া আনলে ঘরে গুলায় বেড়ান ডাঙ্গরা ফাটলি গুলায় বেড়ানে ডাঙ্গরা ফাটলি চরই চুরগুন গেলা আউর ঘরে হডরি হাটে দারু বিকুন রুপিয়া আনলে ঘরে এদায় ছমাস পানি বলে এত কাজে ডরে এদায় ছমাস পানি বলে এত কাজে ডরে চরই চুরগুন গেলা আউর ঘরে লাখ রুপিয়া লাগান দাদা ঘরে বোরিং খানালে লাখ রুপিয়া লাগান দাদা ঘরে বোরিং খানালে পানি গেলি ভিতরে খালে এদায় আনন্দ কাহালে পানি গেলি ভিতরে খালে এদায় আনন্দ কাহালে গায় বয়লা মেন্ডা বোকড়িক জেঠনে পানি মিরে নাই গায় বয়লা মেন্ডা বোকড়িক জেঠনে পানি মিরে নাই পিয়াস কাজে কল্পুন মরসুত পানি মিরে নাই পিয়াস কাজে কল্পুন মরসুত পানি মিরে নাই বুতা করুক মিরে নাই করলে থেবেস পয়সা বেড়া গবার সুকুন গেলি ফোকাহ আসে ভাঁসা বেড়া গবার সুকুন গেলি ফোকাহ আসে ভাঁসা খাতো কাজে ভাত নাই কাহালে আনন্দ চারা মৈচি এতাচ রুখকে গোন্দলে এদায় মোকে মারা মৈচি এতাচ রুখকে গোন্দলে এদায় মোকে মারা চিতর কোডরি লামাহা কাজে রুখ রান কে বড়াও চিতর কোডরি লামাহা কাজে রুখ রান কে বড়াও পিলা জিলা কে রুপিয়া কাজে এদায় স্কুল পটাও চিতর কোডরি লামাহা কাজে রুখ রান কে বড়াও পিলা জিলা রুপিয়া কাজে এদায় স্কুল পটাও ভাইলে পিলা জমায় পড়া আপলো হক চো কাজে লড়া ভাইলে পিলা জমায় পড়া আপলো হক চো কাজে লড়া জমায় নঙ্গত গোটকে ধরুন খুবে খুবে আগে বড়া পানি তেবে থেবে দে দাদা পানি তেবে থেবে দে দাদা ফের হাসে দে হামচো বেড়া জমায় নঙ্গত গোটকে ধরুন আগে আগে বড়া জমায় নঙ্গত গোটকে ধরুন আগে আগে বড়া
1: তেবে আপন মন রামা শঙ্কর ত্রিপাঠী চো কবিতা পাঠ শুনতে রলাস ভাই বিন মন জসন কি আপন মন জানাস গাঁওনে দহেজ নাওচো কাঁই সবতকে নি জানত রলা মান্তর এবে এবে এ দহেজ বলে গাঁওনে অমরুখ মুরিয়ালি এ দহেজ বিতি রুসুম অমরতোকে বিয়া সাদি করতোর খুবে চিপা হয়েছে কসন বললে আপন মন জানাস কি এ দহেজ নে কই কিসমচো নুকসান হয়েছে ধন মালচো নুকসান হয়েছে পরিবার পরিবার সঙ্গে ঝগড়া বল হয়েছে দুই পরিবার চো টুটতোর আসন বলে আমকে জানুক হয়েছে তো এই দহেজ চো চিন্তাকে আমকে সাংসোত বলসোত শ্রীমতী বল্লভী পানিগ্রাই
2: আজ চো আধুনিক যুগনে যাহা নানি নানি গাঁও মন বাড়তে বাড়তে নানি সুনি শহর চো রূপ ধরতে যায়ছে গাঁও গাঁও পাড়া মানে বলে শিক্ষা বললে পড়াই লিখাই সঙ্গে সঙ্গে প্রচার প্রসার বলে বাড়তে যায়ছে মান্তর অসন হালাত নে বলে দাইজ চো নীতি রীতি কমনি হয়ে আউর নাক সাপ চো ফেনি কাড়লো অসন আমচো সমাজ নে বিকরাল রূপ ধরুন ধরতে যায়ছে আল দেখা ইলো দিন দহেজ চো খবর টিভি নে দেখা কি রেডিও নে শোনা আউর পেপর নে বলে সাংসে আউর সপাই লাগে শুনুক বলে হয়েছে গাঁও নে বললে দাইজ চো ভেট নে কিতল বেটি বহিন গাঁও চো জীবনা

শুনুন বলে দাহ্য চলন কমনি হয়েছে। এটি সঙ্গে সঙ্গে বাল বিবাহ বল কমনি হয়েছে, লুকাচুরিন বল করসত আঞ্চি সঙ্গে সঙ্গে দাহ্য বলে বাড়ছে। এই বাত নিয়ে কিত্রই বেটি বহিন মন আপল জীবনকে বলে নোকসান পোকারলা, কোনি মরসত দাহ্য বিনা, কোনি কাঁই পরাউন যাসত দাহ্য লালচি লোক আপল পিলাকে বাজারকে নে বিকত আসন মোল ভাব করসত। শহর চলোক সঙ্গে সঙ্গে এদায় গাঁও গুড়া চলোক বলে দাই ঢোর চো মাং করসত। দেখা কিত্র দাই ঢোর আগে তো নি রয়ে মানতার আগে লোক কম রহত, আর দাই ঢোর বল নি দেতে রহত, আপলে মন নে দেতে রহত, দাই জামচ সমাজকে গিলতে যায়সি, আর বেটি বহিন মঞ্চ আর আমচ জীবনানে খুবই দুঃখ আমরা আছে। দাইজ বললে দুসর চো ধন আলে বিচার করু কি দুসর চো ধন দিল বিতি আমক কিত্র দিন পরাপত হয়েছে। হুনকে লোক নি সোচত যেসন কি কোনি বাপ মায় আপল বেটিকে জন্মলে ধরুন বাড়তে তক পড়াই লিখাই কিত্র দণ্ডে পোষণ পালন বড় রসত, আর হুন মঞ্চ গোটক স্বপ্না রয়েছে কি মোচ বেটি আচ্ছা ঘরে যাউন আচ্ছা কমাউন খাই দে। মানতার কিতলই লোকচ স্বপ্না স্বপ্নাচে রয়েছে, কেবে দেখা দাইজ কম আনলিস, কেবে দেখা পয়সা কম আনলিস, কেবে দেখা কাইনি আনলিস বলুন সত্রা সত্রী লেখিকে মারপেট করসত, নয় তো জরউন দেশত, নয় তো উচকুন দেশত, আর কেবে কেবি বিয়া করলো হলো মনুখ বলে মারপেট করেছে, তুই গাড়ি আন ঘোড়া আন, আজকাল গাঁও গাঁওনে বলে চলেছে গাড়ি ঘোড়া চো আর পয়সা কৌড়ি চো দাইজ কাজে। লোক আসন সোচসত কি বেটা আসে আর বেটা সঙ্গে সঙ্গে দাইজ বলে বুহারি আনে দে, মানতার আসন নি সোচত কি আমচ ঘর বল বেটি আসে আর আমকে বল দে উকলা আগে দে, এ নিজে আনসত কি হুনিচ বেটা ঠানে লেখি হোলি জালে আর দুসরে ঘরে বিবাহ করুন দিলে, হুনকে বল তো দাইজ দে উকলা আগে দে, মানতার হুনকে নি সোচত আয়া বাবা গাঁও গাঁলি নে আসনে হুন আপন বলে, আর হুনি বেটি সঙ্গে বলে দুঃখ দণ্ড মিরুক সকে। দাইজ চো রীতি আজকাল খুব বাড়তে যায়সে, গরিব হলে কি সৌকার বেটি চো জন্ম হলি জালে বেটি চো বিবাহ সঙ্গে সঙ্গে দাইজ চো সুরতা পুরে পুরে হয়েছে, আমচ ঘরে বেটি হলি আমি কসন করুন দাইজ দিউ আমবে, আগে দাইজ চোখ সুরতা করসত বেটি হলেকে কি লেখি চো বিবাহ দায় ফলনা চাঁদি হমকা ঢমকা দেউক লাগে দে, আসন নুহায় কি থাপড়ি গোটক হাতে বাজাও হয়ে দে, দুনো হাতে নি হলে রে থাপড়ি নি বাজে, যসন কি আজ দুসর ঘরলে দাইজ চো লালচ করত লোক কেবে আপন বেটি বহিন কাজে দাইজ দেউ পড়েছে, আসন তো মায় বাপ আপলো বেটি জুয়াই চো খুশি কাজে আপন চো শক্তি নে যে বলে সকসত, হুন তো দেশচ্ছে মানতার জীব কন্দ্রাউন দাইজ মাংলো কে মাংতো লোক বলে কোনি কোনি যে যসং দেখুক শুনুক হয়ে মিরেছে, হুনি দাইজ লাগুন কিত্রই বেটি বহিন চো জীবনা নোকসান হয়েছে, কিত্রই লোক হুনি ফাঁদানে কোর্ট কচেরিলে ধরুন জেল তক বলে যাসত। দাইজ কিত্র ভয়ানক হলিছে কি হুন রাক্ষসকে কসন মারতো আয় এ তো সমাজে জানে দে, মানতার সমাজে কে নি করুক সকেছে অধিকার নয় দাইজ ধর তোর কোচে অধিকার নয় দেখা তো আপলো বেটি বললে কার্যা চো ঢিন্ডাকে পর ঘরে দেশত, হুন দাইজলে বড়ে দাইজ আমচ কাজে কায় হোক সকে, যসন কি হুন জন্মাউন পোষুন বড়াউন বেটিকে পড়াউন লিখাউন জিত্র বল করেস, হুন তো আপন বেটিকে আচ্ছা কমাউন খাও আচ্ছা রহো আচ্ছা দেখো দুনিয়া নে রহো বলতে বলসত,

0: আর ওজন লোন ওগুলা বল ধরে সে থুন থানলে ধরুন বাতি আপল আজীবিকা ই বড়াবা আগে বড়াস
1: হ্যাঁ হ্যাঁ
0: তো বহুত ই সুধার ইলি সে মজু খেয়াল নে তো।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে পয়সা কড়ি হতো কেমন চো জসন কি
0: হাও
1: ঘর
0: সবকুছ
1: দুয়ার।
0: বদললি ঘর দুয়ার বলে আচ্ছা লে মতলব রহন সহন খান পিন সব চিজ
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক ই হলি
1: আচ্ছা বলে ঘর চুপিলা ঝিলা পড়া
0: আর
1: তন বল
0: হাও
1: সমঝদারি আলি।
0: সমঝদার হলা যেন কি সমু নে জুড়ুন বাতি যেন লোন আমকে আসনি তো লোন ধারলে জাদা বিয়াজ লাগাবাত
1: হ্যাঁ হ্যাঁ
0: সমু লে হলেন কমই লাগাবাত 2% লাগাবাত
1: আচ্ছা হ্যাঁ বলে ব্যাজ কম মেরে।
0: বিয়াজ কম আয়
1: হ্যাঁ হ্যাঁ
0: তো না আমকে সোনা চাঁদি গহনা মারুকনি পড়ে না কাই নাই
1: হ্যাঁ হ্যাঁ
0: তো আম থান 10,000 বল পয়সা আসতো দিবাত ব্যাংক বিতামান পয়সা
1: আচ্ছা
0: আমছে বচত কে তো
1: বচত
0: কোন বাতি হাও
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো যেসন কি গোমতি আসেন তুমি কোনি বাটে বাহারি বলে নে তুমি সমূহ হিসাব নে না আলে ব্যক্তিগত হিসাব নে কে দকুক লায় প্রশিক্ষণ ধরুক লায় গেলা সা।
0: নাই এবি তো নি গেলু সে একবার 18 আমি এক আর সোজে আসিনি বুলুক যাউরু নেউরলা
1: কাহা
0: রায়পুর নেউরলা
1: আচ্ছা বলে তা কায় দেখালা যালে।
0: উনথানে মতলব সব কুছ দেখালা আচ্ছা আচ্ছা চিজ মন আর যাউন নি রলু ফার্স্ট টাইম গেলে মই বলে
1: হ্যাঁ হ্যাঁ আচ্ছা
0: আচ্ছা লাগলি
1: হ্যাঁ হ্যাঁ
0: আর মতলব সব কুছ একদম আচ্ছা লাগলি এ বল নি বাত লেকিন যাউক নি হুয়া কোনি কোনি বেলা
1: আচ্ছা
0: যা
1: হ্যাঁ বলে সময় নেই মেরে
0: হ্যাঁ
1: সে বলে
0: সময় নি মেরে সে
1: আচ্ছা
0: আর ঘরে মতলব গোঠানে দেখুন বাতি ফের ঘর কাম বল করুক পড়ুয়ায় পিলা ঝিলা কে পড়া লিখা বল করুক পড়ুয়ায়
1: হ্যাঁ হ্যাঁ
0: আর ঘর মে দোকান বলা দোকান বল সম্ভালুয়ায়
1: হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলে ঘর চো কাম সঙ্গে সঙ্গে
0: সঙ্গে সঙ্গে
1: গোঠান চো কাম
0: হ্যাঁ গোঠান চো কাম সমূহ লোক দত্ত কাম বল সাফাই করুয়ায়
1: আচ্ছা বললে এ তো আচ্ছা কাম আয় বললে তুই ঘরে ব্যক্তিগত রূপ নে বললে দোকান বলে আছে বলেছিস না
0: হ্যাঁ
1: কায় দোকান আয় জালে
0: কিরানা দি স্টোর
1: আচ্ছা কিরানা স্টোর আছে। হ্যাঁ হ্যাঁ বাকি সময় না তুই এটা ঘরে দেখু আজ বলে রে।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: আর দিদি মঞ্চে লোন ফার্ম ওগুলা বল ভরুয়া এপল সি আর পিছ বল কাম করে সে
1: আচ্ছা হ্যাঁ বলি কেসন কায় হয়েছে।
0: এ মতলব যখন কি এবে লোন ওগুলা নিকরাবা তো দিদি মান
1: হুম
0: সমুলে
1: হুম হুম
0: তো ফার্ম ভরুক পড়ুবাই
1: হুম হুম
0: তো এ এক জন এপল সি আর পি কে 4 বা 5 পঞ্চায়েত দেউরুয়াত
1: হুম হুম
0: তো পঞ্চায়েত মানে যাউন যাউন
1: হুম হুম
0: লোন বিতি ফার্ম ভরুন বাতি ব্যাংক জনপদ নে জমা করু
1: আচ্ছা তো এ বলে তুমি যাও ক্লাই পড়ে সে
0: হাও
1: আচ্ছা
0: যাও পড়বাই
1: আচ্ছা পঞ্চায়েত ওগ্রাম মানে।
0: হাও
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো ইতলো কাম কে যেসন কি ঘর সে বল কাম আয় গোঠান নে বল যায় সাস ফির ঘরে দোকান বলে আসে বলছিস তো বললে কসন হয়েছে সবাই
0: ম্যানেজ
1: কাম।
0: হাও করু মতলব পয়লে আসন লাগত রি কি মানে নি করে আসন লাগত রি
1: হ্যাঁ হ্যাঁ
0: তো মতলব বলত রা হাম যে লোক বল নি জুড়ে কা ফালতু চিজ আয় বলত রা লেকিন সমূহ নে জুড়লো বেড়াল মো বিকট আচ্ছা লাগলি
1: হ্যাঁ হ্যাঁ
0: কি এ সব করে সে বাহারি যাও মেরে সে আর সব লোক জান পেচান হয়েছে
1: হুম হুম
0: বড় বড় লোক মনকে জানুক বল হয়েছে না আম জনপদ কে নি দেখ রুলু তহসিল কে নি দেখ রুলু
1: হ্যাঁ
0: ব্যাংক কে নি দেখ রুলু ঘর ভিতরে কাহাল দেখুক লাই হুয়ায়
1: হ্যাঁ হ্যাঁ
0: বাহারি নি সকলু গুন সব চিজ কে জানু সে
1: হুম
0: সবকে দেখু সে বড় বড় লোক সঙ্গ জান পেচান বল হলি
1: হুম হুম
0: সব কুছ হলি এবি
1: হুম
0: বহুত আচ্ছা লাগুয়ায়
1: হুম হুম
0: সব লোক সঙ্গ বাতচিত করতার
1: হ্যাঁ হ্যাঁ
0: মিলতার
1: হ্যাঁ হ্যাঁ গোটুক ডর বল মেটে সে।
0: হ্যাঁ ডর বল মেটে সে
1: হ্যাঁ হ্যাঁ
0: আর যখন কি বড়ে লোক সামনে লোক ইলে নে কোনি গোঠে উকলে নি সকতরু আগে
1: হ্যাঁ
0: ডর
1: হ্যাঁ
0: লাগত রে কোনি পুলিশ বি তাক বল দেখলে ডর লাগে
1: হ্যাঁ
0: কা
1: হ্যাঁ
0: কা জিলা আসতো ওসন লাগত রে এবে সামনে যাও না বাত করুক লাই সকু
1: হুম হুম আচ্ছা বললে নে সমূহ বনা তো কিতলো তুমকে
0: ফায়দা হলি
1: ফায়দা হলে বলবে হ্যাঁ কি নাই। হ্যাঁ তো বললে পড়া লিখা বল কিতলো আর করলে শিশালে তুমি
0: মানে 12 পাস আছে
1: আচ্ছা তো দেখ 12 পাস হন বল তো আচ্ছা খুব পড়া লিখা বলছিস মানতর সবলে যা যা তুমকে যে নির্ভীক আয় নিডর আয় ঝিঝকপন মৃত্যু বিতি সোসায়তা সমূলে
0: সমুলে হিচি জুড়ুন মিরলি সে
1: মেরলে সে।
0: হাও
1: হ্যাঁ হ্যাঁ তো গোমতি মোরে তু সঙ্গীতলো আচ্ছা আজ গোট বাত হলে তুমি পুরা সোসায়তা সমূহ চো গোট কে সাংলিশ ফের কে বি ভেটঘাট হওয়া আর খুব খুব জোয়ার।
0: জোয়ার জোয়ার
2: তো হ্যাঁ তো বহিন মন দেখা এ আমচো মঞ্জি ইউরলা গোমতি মোরে ওর এমন সঙ্গে ভেটবাট ভেটঘাট করলা বলবীর সিং কচ্ছ। তো বহিন মন তুমি শুনলা সত্যি ইয়ে গোমতি বহিন আপলো সমুন জুড়ুন ভাতি কিত্রো কাম মনকে করসোত বললনে এমন খদ বল বনাসোত বীজ বল কসন বনাতরা হুঞ্চ বলে প্রশিক্ষণ করলা সোত আর শ্রীবিধি কতার বিধি কসন ধান লগাতরা আর কায় কায় হুঞ্চো লগালো নে আমকে ফায়দা মিরেছে আসন বলে কিষান মন সঙ্গে মিলন ভাতি প্রশিক্ষণ মন দেশোত। তো বহিন মন আমকে ঘর লে বাহারে নিকরলে কয়েক আসন ঠান মন হয়েছে যাহা আমি শিখুক সকু সাঙ্গুক সকু পড়ুক সকু আর পড়াওক বল সকু। তো আমকে খিণ্ডিক পুরসাদ মিরলে ও ছাউন সৌ দে তোর নুয়ায়

0: নাতোরায় আরু জুতেইচ কাম সারলে ফার আরু নাঙ্গরকে আচ্ছা ধোন ভাতি সফাই করতোরায় আরু নাঙ্গরচ কাম সারলে ফারকে নিকরাউন নঙ্গত তেল লগাউন ভাতি ওল আরু লেহরালে বচাউন ভাতি সঙ্গাতোরায় আরু নাঙ্গরকে আসন ঠানে সঙ্গাতোরায় জোন লগে ওরমা আরু ধুরলা মাটি নীলা গুক সকো সঙ্গে সঙ্গে উন্নত জুতেই করতো মশিন যেসন কি ট্রেক্টর চো নাঙ্গর হয়েছে মাটি পলটতো নাঙ্গর কল্টিভেটর হ্যারো পডলার এ মনকে নঙ্গত সঙ্গাত কাজে ধিয়ান দেতো গোট হয়েছে পহিল উপয়োগ করলো পাছে নাঙ্গর আরু মশিনকে নঙ্গত ধোন সফাই করতো রায় মশিন চো সপায় নট বোল্টকে নঙ্গত কসুন সঙ্গাতো রায় আরু হুতা তেল নাহালে গ্রিস লাগাতে রতো রায় কোনি বলে ভাগ টুটলো কিরকা হলো অসনাসে জালে হুনকে তুরতে নঙ্গত বানাতো রায় মশিনকে আরু লোহা চো সামানকে খুলা ঠানে নিসঙ্গাতো রায় পানি বর্ষালে মশিনে ঝপকে জং ধরুয় আরু এচেই কাজে আমকে সময়া সময়ানে মশিনকে পেন্ট লাগাতে রতো রায় বুনাই করতো মশিনকে বীজ বুনলো নাহলে রোপলো পাছে নঙ্গত ধোন তেল লগাউন সঙ্গাতো রায় সঙ্গে সঙ্গে খত দেতো জন ডবা হয়েছে মশিন হয়েছে এ মনকে নঙ্গত সফাই করুন আরু পানিলে ধোন ভাতি সঙ্গাতো রায় উপয়োগ নিরলো বেড়া পানি চো পাইপকে নিকরাউন ভাতি ছায় ঠানে সঙ্গাতো রায় নাহলে ঘামনে পাইপ ফুটুন যাওয়ায় মোটর পাম্পকে পানি নিরলো বেড়া আগর সময়ালে নিচালাতো রায় নাহলে কায় হয়েছে মশিন ভিতর চো ভাগ ঝপকে নসুয়ায়
1: अभी आप सुन रहे थे भेड़ा अखाड़ा चौगोट आकाशवाणी का ये जगदलपुर केंद्र है।

0: তো দাদা দিদিমান এই কাই সুন্দর গিচু গুতকির আমন রোহত হীরা সিং কসে বরহঞ্চ সাংবারিমান। তো দাদা দিদিমান তুমি অসনি ছাড়ন জাতর তোমার নি হয়েছে মানতার আমকে ঘড়িচ কাটা ইশারা করেছে আমি আমচ জাত সময় বলে পুরে এলিছে। তো দাদা দিদিমান জাত পুরে মকে দিয়া বিদা সপায় কার্যক্রম শুনতো দাদা দিদিমানকে মাই পারু করেছে জুহার।
1: দাদা দাদা দাদা দাদা।

0: পরম্পরা আপল রুসুম আপল রীতি রিওয়াজ কেবল ভুলক্তর নয় বাড়তি সঙ্গে সঙ্গে আপল জন পুরখতি বেড়াচ নীতি রীতি সপাইকে সুরতা করুন বাতি ধরুন বাতি বাড়তি বলে করতো
1: জানো
0: দেখ ঝাড়া এ গোট তো হলি মাত্র সঙ্গে সঙ্গে আর গোট মন আসে আলে গোট মনকে বলে শুনান
1: আলে শুনো।

0: চন পেরো সোচে কিন্দুর লে
1: ইঙ্গো
0: হাই লে হারে ওয়াই কি বাই তে পোক তোরম সো ইন্দুর লে
1: ইঙ্গো
0: আচন সিলাইয়া পের সোচে কিন্দুং লে
1: ইঙ্গো
0: কেও বারা কে গাল গত
1: ইঙ্গো লে রা
0: আচো নবসর সোর পেরাও তুং লে রা
1: ইঙ্গো
0: সহি হর দুন বহ কম বাই।

0: আজি আমি গাঁওনে আমি দেখলু কি লাইখান আর কমলু গোট কলটেন্ডা কে সাফ সফাই মোর করলা করতো কে হুন নগদ দেখা দিলি ফের এ লেখা মঞ্চো উদিম কে মকে এমন ভাতি ফুল সিং সাংলো মকে বলে হরিক লাগলি এবে দেখা আমচো গাঁওচো খোর পারা বোরিং রেটে বিহির রেটে কাহায় বলে আমি দেখুক সকু কি সফাই ঠান মন ছুক ছুকা আসো কিত্রো হরিক চো গোটায় আউর দেখা এই সঙ্গে মিশা তোর গোটায় হুন আয় কন্ডি ধরুন ভাতি এতা উতা ঝাড়া বাহির যাতর গোট অডরা গোটায় এ অডরা চলন বলে গুচৌগলা গেছে এবে আগরলে আগর ঘর চো লোক মন এ গোটকে সমজলা আউর আপলো ঘরে ঝাড়া খোলি বনালা সত দশ ঠান সন ঘর মন বাঁচলি সে হুতা ঝপকেলে ঝপকে বনাওয়া এই মচো বলতোর আয় কসন সোনু শঙ্কর বুধরাম কমল সাহ শুনলাস কায় এ দায় ঝটাঝট তুমি এ কাম কে করা তেবে পাছে আমচো গাঁও সাফ সফাই গাঁও হয়ে দে চুকচুকা গাঁও হয়ে দে আমি সফাই চুকচুকা রওয়া আমচো দেহ পায় নগদ রয়ে দে আমচো গাঁও নগদ রলো নে আমি সফাই চো মান রয়ে দে
1: সফাই মিলুন মিশুন সাফ সফাই চো হরি গীত কে গাঁও
2: ইয়া।

0: হ্যালো, পোনিং লোকরাজ, কোন বলছিস দাদা?
1: লাগাই হ্যাঁ কে?
0: হ্যাঁ,
1: জি
0: আগাম
1: নমস্কার,
0: নমস্কার। তুই কোন বলছিস দাদা?
1: মায়া বল রহা হুঁ, সুরজ ভান সিং মন্ডাবি নারায়ণপুর সে।
0: হ্যাঁ, সুরজ বন সিং মন্ডাবি নে?
1: ও
0: তো নারায়ণপুর চো মৌসম কসন আছে?
1: কায় সাঙ্গে দে, ভয়ঙ্কর গরমি আয় না।
0: অবুজ মারায় বলুয়া তো হুনি সাহ নে
1: ও জান কায়
0: জগন
1: হয়ে
0: জানি
1: দে।
0: তো আসে হতি, তো
1: ও
0: আমি তো জগদলপুর নে রোন সে, তো আমকে খিন্ডিক শহর ভিতরে জাদা গরম লাগে সে, তো ভয়ঙ্কর গরমি আয় বলো নে, আসন তুমি জঙ্গল নে রত লোক মন আসন বলো না, আচ্ছা নি লাগে সে নেই, তো কাই করুয়া দাদা তুই?
1: তৈয়ারি করে সরকারি নৌকরি চ।
0: সরকারি নৌকরি চ তৈয়ারি করছিস নে? আর পড়াই লিখাই কোন লাগলে করলিছিস?
1: পোস্ট গ্রাজুয়েশন করলি সমাজশাস্ত্র নে।
0: সমাজশাস্ত্র নে গ্রাজুয়েশন করলিস? কাহা হুতা নারায়ণপুর নে কি জগদলপুর?
1: নারায়ণপুর
0: তো এবে কোন বৃত্তি চ তৈয়ারি চ হিসাব নে আসিস? কিন্তু কে বড় পোস্ট নে যাত হিসাব নে আসিস?
1: পয়সা জুটি কে কই দি চলে দিলেন চপরাসি দে স্যার
0: আচ্ছা,
1: অধিকারী।
0: অধিকারী চ সোচ সঙ্গ আতুরাই জান না, তেবে তো মেহনত করতে করতে উতা তা কম রাসে, যুগে যুগে নি সকতো বেরা নানি বিতি বল চলে দেছে কসন। কাজ কি পড়াই লিখাই করলিছিস, গ্রাজুয়েশন করলিছিস, তো তো ফের চপরাসি নৌকরি কিন্তিক আচ্ছা আয়, কাম কোন ছোটে বড়ে নো আয়, লেকিন তৈয়ারি কিন্তিক বড়ে বিতি চো সোচ সঙ্গা ওরা তোরা জানু। তো আলে কোন গীত কে শুনু আসতে? আচ্ছা, হলবি বিতি। আলে ঠিক আছে, তুই মন করলো গীত কে শুনুন দে, আর তুই তৈয়ারি জোন হায় আচ্ছা চাও, আর জটকে তুই লক্ষ্য পুরাও নে। আলে ঠিক আছে, তুই মন করলো গীত কে শোনাও সে জুয়ার।

0: হ্যালো, কোন ইংলোক রাজ, কোন বলছিস? না,
1: রূপধর করাম বলে। হ্যাঁ
0: রূপধর করাম, কোন তানলে? না
1: দাদা,
0: আচ্ছা
1: কোন বলছি দাদা,
0: সুখচন্দ মন্ডাবি বলেছে না?
1: হ্যাঁ,
0: হয় না, কাই করু আজ দাদা?
1: কাই নাই না, খেতি চায় বাড়া বিছুন কাম,
0: খেতি বাড়ি কাম হয় না, খেতি বাড়ি তো কাম আচ্ছা কাম হয় না।
1: ওই না দাদা, আম বলে বেড়া বেড়ি যতই অতি সারলুস টাইপ চুপচাপ বানালো।
0: আজকাল বেড়া জুতাই হতেই সার লাসা আসনে তো গরমি বিতি আসন, কাই গরমি বিতি ফসল নি লাগাই।
1: পানি তো সুবিধা নিয়ে দাদা,
0: আচ্ছা নেই আসন সরকার বাটলে বল কাই মদত মিরুয়া আসন, টিবেল আয় বোর আয় আসন বিতি ওয়াট মন নি করিস।
1: নি করলিস দাদা?
0: হ্যাঁ, কোন গীত কে মন করলিস? না,
1: কোনি বল শুনালিস দাদা? আলবি বিতি,
0: হলবি গীত কে? আরে ঠিক আছে, তুই মন করলো গীত কে আমি শুনাও।
1: জোয়ার দাদা।
0: জোয়ার।

0: হ্যালো ক্রাস,
1: হ্যাঁ হ্যালো ফরিদ,
0: কোন বলছি দাদা?
1: হ্যাঁ দাদা, আমি ইমেশ ভারতী বলেছি না,
0: হ্যাঁ, কোন তাহলে না?
1: সুকমা জেলা কুন্না লে না।
0: হ্যাঁ হ্যাঁ, তো কাই করু আস না তুই?
1: হ্যাঁ তো দাদা, আমি মিডিল স্কুলে ফিউ নাই না।
0: মিডিল স্কুলে ফিউ না আসনে?
1: হ্যাঁ
0: ফিউন বললো নে। তো এবার তো গরমি ছুটি চলেছে,
1: হ্যাঁ দাদা,
0: তো
1: এটি
0: ঘরে খেতি বাড়ি
1: ফলার
0: বলে
1: জন্য।
0: খেতি বাড়ি বুতা বল চালু বলি হতি নে।
1: হ্যাঁ
0: তো কোন গীত কে মন করিস না কাজে
1: আল্লাহ
0: বসে
1: কে
0: বসে?
1: সর জুকুনি ওর গীত শোনান দিয়েছে না দাদা? আসুন বসিস।
0: চন্দ মন্ডাবি বলেন না?
1: সুখেন মন্ডাবি? আচ্ছা
0: তো পড়াই লিখাই কোন লগলে কর লিছিস?
1: হ্যাঁ দাদা, পড়াই লিখাই মুঝে হলি সে কলেজ হলি।
0: ঠিক আছে, তো চুম্বন করলো গীত কে আমি শোনো।
1: ঠিক আছে, জোয়ার।
0: জোয়ার।